পরবর্তী মেসেজটি আসিছি যশু দাস এবং হেমলতাঙ্ক কণ্ঠরে গোটে সুন্দর গীত শুণবা পাই চাহিছন্তি। তবে গীতটি হচ্ছে এই আখি যায় লাখি। মেসেজটি করেছেন প্রভাত বলিয়ার সিং চন্দন টুন্নি বাঙ্কিরু। শুনে দেওছি আপনার মনপসন্দ গীত।

আচ্ছা, এটি কহিদবা চাহিবি যে হে ফগুণ তুমি গলা পরে গীতটি মিলি যাইছি এবে আপনার মন জমা বি দুঃখ করবেনি, আমি খোঁজি চালি থাও, যদি তা ভিতরে বি মিলিগলা তাহলে নিহাতি ভাবে মু আপনার শুনে দেউছি।

শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক। আমি কথা হচ্ছে কিছু কথা কিছু গীত কটাই। কিন্তু বন্ধু, সাজসজার সেই আকর্ষণীয় সেই পারম্পরিক ফুল পত্র সাজসজার এবে টিকে রূপ বদলি যাইছি। হ্যাঁ, এবে সাজসজা নূয়া রূপরে আসিছি। যেমতি পারম্পরিক সাজসজা অপেক্ষা আমি আলোকীকরণ কপড়া

ঝুমুঝুম ঝুমুরাই পাদরে নুপুর অভিমানে ফেরি ফেরি যাই রে সে তো অভিমানে ফেরি ফেরি যাই রে।

এড়িশর আজর কিছু কথা কিছু গীতর কার্যক্রম পরবর্তী কার্যক্রম হিন্দি সংবাদ পরে পরে ইংরাজি সংবাদ শুনেপার দিন গোটায় রিলে করে প্রচার করবে আকাশবাণী দিল্লি।

এধার শুনন্তু আসন্তকালীর কার্যক্রমর সম্পর্কের সূচনা ভক্তিগীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি শুণবে সকাল ছটা বাজি পাঞ্চ মিনিটে অতিপরি শ্রীজগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর সড়চাশতম ভাগ শুণবে সকাল ছটা বাজি চাশ মিনিটে আমার স্বাস্থ্য সকাল সতেরা বাজি দশ মিনিটে এর বিষয় রয়েছে আম খাদ্য কেত পুষ্টিকর এ সম্পর্কের আলোচনা করবে ডাক্তার রীতাঞ্জলি প্রধান সকাল সতেরা বাজি পঁচিশ মিনিটে শুণবে শুভ সকাল মর্নিং মেলোডি সকাল আটটা বাজি তিরিশ মিনিটে ডাইলিং লাইভ চিটচ্যাট সকাল নটায় এর নির্ধারিত বিষয়ে ফোন কল মাধ্যমে নিজের মতামত শেয়ার করে।

সেজারি শুনবা দেখি ভাই এসমেস্টি সীমা দীপা সাগর এবং মন্টু বৈতরণর যাজপুর শুণবাক চাইছেন কন্যাদান কথাচিত্রর গীত গাইছেন প্রণব কিশোর পট্টনায়ক এবং অনুরাধা পড়োয়াল।

যে প্লাস্টিক কু কেমতে আমা প্রকৃতি কু প্লাস্টিক আউ নষ্ট ন করি পারু তার ফার্স্ট স্টেপ গোটিয়ে পাদ বড়াইবাকু পড়িব না আমাকু মোর আশা আছে আপন মানে নিশ্চয় বড়াইবে এবং এই সুন্দর বিউটিফুল নোট সহিত শুভ সকাল কু ওয়াইন্ড অফ করিবা পূর্বরু আউ গোটিয়ে বিউটিফুল ট্র্যাক খাস আপন মানঙ্ক পাই স্টে টিউনড

0: नमस्कार की कोथले कोठ कोथले गुड मॉर्निंग फोन टे हुए तो कटि जाइछि कोनसे कारण रु देखिबा तबे साथी आपण माने शीघ्र शीघ्र कॉल कर दियंछु 0671230315 होछि हमर नंबर आमको डायरेक्ट कॉल करके आपण कहिबे जे कोन अछि आपणक मतरे हेलो नमस्कार কি কোথলে কুট কোথলে
1: যাযাবর এই মনমর কয়ে পুনি বারবার সে নুয়ে তোর অটে আউ কাহার সে নুয়ে তোর অটে আউ কাহার তথাপি এ মনমর ঝুড়ে তাকু রাতি দিন তথাপি এ মনমর ঝুড়ে তাকু রাতি দিন ছবি আঙ্কে ছাতিরে মোর কেমিতি ভুলিবি তাকু হৃদয়রু মোর হৃদয়র কানভাস রে সে করিছি ঘর রাজনহর নমস্কার আন্ড গুড মর্নিং গোপপুর নিশ্চিন্ত কইলি কটকরু চন্দ্রকান্ত পুষ্টি
0: গোপপুর নিশ্চিন্ত কইলি চন্দ্রকান্ত পুষ্টি আপনার মধ্যে ভেরি ভেরি গুড মর্নিং হ্যাভ এ বিউটিফুল সন্ডে কোণ কবে চন্দ্রকান্ত যে সন্ডে কু সুন্দর করি কি কাটিবার বেস্ট প্ল্যান আপনার মতরে কোণ হই পারে
1: সন্ডে কু তো মতে সন্ডে কু মানে বেস্ট করিয়া পাই মো সেদি সকাল সন্ডে আইলা মানে সব মানে কাম নাম বন্ধ আউ তো ছুটি মিল যায় তো সেদি গোটে দিন ছুটি মিল যায় বুলিয়া পাই তো মো সেদি সকাল উঠি তো আগে সাইকেল ধরি মর্নিং ওয়াক করিয়া পাই পড়ায় ভোর চারটার পড়াইবি পুরা দুইটা দুই ঘন্টা পুরা বুলিবি ছটা আগে মর্নিং ওয়াক করসারিবি ছটা আগে তার ছটায় মর্নিং ওয়াক করসারা পরে আসিকি দাঁত ফাঁত বসিকি কোথাও টিকে যাইকি খাই দেইকি তারপরে বুলাবুলি করিয়া পাই প্ল্যানিং করিদিয়ে আর পাখাপাখি লোকাল এরিয়া এমনি নেমার ফেমার আমার এটি গোটা আছে মহাপুরুষ অপ্সান্ত মহাপুরুষ গাদি আর সেটি বহুত বড় ফেমস জায়গা চিত্রতলা নই সেই চারি পাখে বই যাই আর সেই নই কুড়ে বহু থা ফন্ডা পবন মধ্যে দিয়ে আর চড়াই মানুষের যে আকর্ষণীয় কিচির মিচির কিচির মিচির শব্দ মনে আমার দর্শক মানুষ বিমোহিত করে তো মু সেটি খাই বুলিয়া পাই আমার সাথে বহু বড় লাগে আর বাইরে চিত্রতলা দেখি ঠাকুর দর্শন করি
0: প্রকৃতি সহ কনেক্ট করবে বলে আপনার কৌশল ইয়ে হব সন্ডে গোটে বেস্ট প্ল্যান নুহে কি আচ্ছা বাস বাস বড়িয়া বড়িয়া কথা কে সন্ডে নেচর সহ কনেক্টেড হইকি মিউজিক শুনবা দরকার আকাশবাণী এফএম রেনবো কু টিউন করা দরকার ইয়ে হচ্ছে চন্দ্রকান্ত ভাইঙ্কর কথা সন্ডে কু কেমতি বেস্ট ওয়ে প্ল্যান করি হব রইলি ভাই নমস্কার কল করিবার বহুত বহুত ধন্যবাদ
1: নমস্কার
0: সাথী জনে শ্রোতা কহিলে বর্তমান যে সন্ডে কু বেস্ট ওয়ে রে কাটিবার মানে ফর্মুলা বা সিএ যেমতি পালন করন্তি সন্ডে কু বেস্ট ওয়ে রে কাটন্তি সে টিকে বুলাবুলি করিবা পে পছন্দ করন্তি নিজে এবং তা সহিত নিজ আখপাখের যে বিউটিফুল ন্যাচুরাল প্লেসেস আছে সে টিকে যাওয়া পাই ট্রাই করন্তি সন্তি আপন কোন করন্তি সন্ডে রে সন্ডে কু টিকে খাস করিবা পাই কিমা আপনকর মত কোন যে সন্ডে কু আমি কেমতি টিকে বেটার করি পারিবা বেস্ট ওয়ে রে সন্ডে কু আমি সেলিব্রেট করি পারিবা কোন হবা দরকার সন্ডে র দিন নমস্কার কি কোথলে কোঠু কোথলে
2: অশোক পন্ডা মধুপাটনা কটক
0: অশোক ভাই নমস্কার গুড মর্নিং হ্যাভ এ বিউটিফুল সন্ডে কোন কইবে রবিবারটা কু কেমিতি পালন কলে রবিবারটা সুন্দর হই যাই পারিবো
2: বর্তমান কথা কইলি